ওটু ফুন্ন গোত্তেকি সিকি দিসি বেন্দে ওয়ান প্রিস্টেরি ফু সর অপটিমিস ইন্টারন্যাশনাল ক্লাব পারামারিবো এ নিউরকোমা কান্দ্রা নঙা দেম পাটনা ফু এং